0: ছে চাং গুটু খেলে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষে চৌ মেতা
2: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।
3: Enjoy the cover version of your favorite songs. Covermania at 98.3. Covermania at 98.3.
4: Every Monday 5 PM and Friday 8 PM.
5: Tapai sundai hununcha.
6: K
5: E
6: E
5: B
6: S
5: Kips
7: 98.3 FM. Your companion.
8: साताको 10 उत्कृष्ट गीतहरुको काउन्टडाउन शो
9: किप्स मोस्ट वान्टेड।